ঠাকুরে লবর এ ভেলে ভেলে রামজি গুড়ি তোর সঙ্গে মুই হে মিরে জুড়ি তিনি নাগ রেট চাঙ্গ ভবড়ু ভটাঙ্গ ভটে রে সটাঙ্গ সট।

সিনেমা পাগল করিছু তুর এই গীতকে গাইছন বাবুল সুপ্রিয় আও নিবেদিতা। গীতকে লিখিছন শ্রীকান্ত গৌতম আও সঙ্গীত নির্দেশনা দিছন বিকাশ দাস।

সমলপুরী গীতার কার্যক্রম থে ইয়াদে শুনুন অর্জুন চরণ সামল আর পূর্ণপ্রভা পাণিগ্রাহী গাইতিবার গীতটা। গীতটাকে লিখিছন রামপ্রসাদ পুরোহিত।

দেবদেব মহাদেব আর জগজ্জননী মা পার্বতী পবিত্র বিহার দিন থি আপন সমু গুর্দুটে শুভেচ্ছা আর অভিনন্দন। মহানদীর তীরে পশ্চিম ওড়িশার মুখ্য শহর সম্বলপুর আজ গলি গলি পড়া পড়া দিন রাত গোটে হয়ে যাইছে। দেব দানব গন্ধর্ব যক্ষ কিন্নর নর সভে যেন্তা গোটে ঠানে ঠোল হয়েছন মহাদেব আর মা পার্বতীকর বিহার লাগে। শীতল ষষ্ঠী যাত্রা সম্বলপুর কে সারা দুনিয়াতে গোটে ভিন্ন পরিচয় দিয়েছে বলে কহিলে ভুল নুহে। সে আজের কথাবার্তা এ বাবদে হলে কথা তো হেমা ইহাদে শুনুন এই গীতটা সত্যম শিবম সুন্দরম সিনমারি গীতটাকে গাইছেন লতা মঙ্গেশকর লিখেছেন নরেন্দ্র শর্মা আর সুরে সজিছেন লক্ষ্মীকান্ত প্যারিলাল।

ফি বছর বৈশাখ উজ্জ্বল পক্ষের তৃতীয়া তিথি না থাল উঠা আসি আর মাতা পার্বতী আর মহাদেবকর বাপমা রূপে বছায় সন ভাগ্যশালী দম্পতি। এটা শীতলষষ্ঠী যাত্রার পহেলা উৎসব হয়। পহেলা পিতামাতা বছা সরলা উতারু পড়ার সিয়ান সুজন মানে যুবক মানে যাত্রা লাগে চাঁদা ঠুল করবার নু কেনতা সুরখুর্তি যাত্রাটাকে সারি পারবে সেথির বাবদে আলোচনা করসন। শীতলষষ্ঠী যাত্রার সবনু সুন্দর অধ্যায় হচ্ছে বিয়াঘরটা, আর তার বিশেষতা হচ্ছে মহাপুরুকে নিজর পুঁজি হিসাবে পাইথিবার পরিবারকর রীতি রিকমা অনুসারে বিয়াঘর হেসে। ইয়াদে শুনুন সৌগন্ধ সিনেমার গীতটা, গাইছন অনুরাধা পড়ুয়ালার সাথী, গীতটাকে লিখিছন সমীর, সুরে সজিছন আনন্দ মিলেন্দ্র।

আজকে পাখাপাখি 400 বছর আগনো মূল ইতিবারি পরম্পরাটা সেবেলর সামিয়াগুড়ি আজ বালিবন্ধের সোমনাথ বাবাঙ্কর বিয়াঘর ঠানু মূল ইতিলা সেতবেলর উৎকলীয় ব্রাহ্মণ মানে ইটা রাজা বলিয়ার সিংকর শাসনকালে মূল করে পছে ঝাড়ুয়াপড়ার লোকনাথ বাবাঙ্কর আরণ্যক রীতি অনুসারে নন্দপড়া বোমপড়াড বালুকেশ্বর বাবা মুদিপড়ার জাগেশ্বর বাবাঙ্কর সাঙ্গে সাঙ্গে নানা ছোট বড় মন্দির মানে বিল ই অনুষ্ঠানটাকে জাক জমকথি করে আসুছন। ই দেবতা বিহাতি মনুষ মানে সামিল হয়ে করে কুটুম্বসিয়া বন্ধুবান্ধব ধরি নিজর শক্তি মোতাবক বিহার খঞ্জারঞ্জা করেছন। ইহাদে শুনুন সিনেমা অব তুমারে হওয়ালে বতন সাথীর এই গীতটা গাইছন সোনু নিগম আর সুখবিন্দর সিং, গীতটাকে লিখিছেন সমীর সুরেশ, জিছেন অন্য মল্লিক।

শ্রোতা বন্ধু, আজ আমি কার্যক্রমে কথা হওয়া গোটি ঘটনা কু নিয়ে। ছোটিয়া পিলাটি কুনা, কিন্তু তার প্রশ্নবাণী ঘাইলা পরিবারের গুরুজন সমেত শিক্ষক মধ্য ভাবুচন্তি কি এমিতি কল আউ পচারিথিব কি পিলাটা। হ্যাঁ, 12-13 বর্ষর পিলাটি, অথচ প্রখর বুদ্ধি। তেবে আগকু জানিবা কথাটি কন। এথর শুণত কার্যক্রমের প্রথম গীত। কথাচিত্র সুরর এই গীতটি কণ্ঠদান করেছেন মহালক্ষ্মী। গীত রচনা নিদা ফজলি, সঙ্গীত এম এম কিরবানী।

0: শ্রোতা ভণী, যেটি নারী সেইটি সৌন্দর্য চর্চা হওয়া কোণী বড় কথা নুহে। তেবে নারী জীবনরে আমি এমতি কর্মজঞ্জাড়ে বাঁধি হয়ে যাও যে আমাকে লোড়া পড়ে কিছু সময় নিজ পাই কাড়িবার কথা মনে পকাইবার। সেই শৃঙ্খলাকে আজ আমি বজায় রাখিছু। আজ গুরুবার গৃহলক্ষ্মীর অধ্যায়ে রাখিছু সুন্দর আলোচনাটি। নিজের চর্ম, ত্বচা আও কেশর যত্ন আমি খরাদিনে কেমতি নবা সেই বিষয়ে আজ আসন্ত কিছু জাঁবা। আমাকে কুচার মিনতি সাহু।
1: গ্রীষ্ম কথা উঠিলে সবুঠার প্রথমে আসে তাতিলা পবন, ঝাঞ্জি খরা, ঝাড়ের ভিজা ড্রেস। এমিতি অবস্থা হয়ে যে সকাল আটটায় বাহারে লাগে দিন বারটা হয়ে গলা। আহ কে মজারে কহতি খরাদিনে ঘর বাহার মানে ওভেনরে বেক হওয়া। কিন্তু এই গরম সহিত আসে অনেক সমস্যা। ত্বচা কলা পড়া, কেশ ঝড়া, ডিহাইড্রেসন, থকা লাগবা ও হিট স্ট্রোক। গ্রীষ্ম দিনে আমি ত্বচার কেমিতি যত্ন নেবা তা বিষয়ে টিকে কথা হওয়া। আম ত্বচা হচ্ছে শরীরের সবুঠার বড় অঙ্গ। এহা সূর্য কিরণ, ধূলি, প্রদূষণ ও গরমর সিধা প্রভাব সহিথায়। গ্রীষ্মরে অধিক অল্ট্রাভায়োলেট রেজ কিরণ ত্বচার ক্ষতি করে। এথিরু ট্যানিং, সনবর্ন, মুহরে দাগ, রিঙ্কলস এবং এজিং প্রসেস ত্বরান্বিত হয়ে। ত্বচার যত্ন আমি কেমতি নেবা সে বিষয়ে আলোচনা করা। দিনক দুইথর মাইল্ড ফেসওয়াশে মুহ ধোবা, SPF 30 বা তাঠার অধিক, যে সন প্রোটেকশন ফ্যাক্টর SPF 30, সেইটা SPF 30 কহতি। SPF 30 বা তাঠার সানস্ক্রিন অধিক ব্যবহার করা। বাহার যাবার 20 মিনিট পূর্ব সানস্ক্রিন ইউজ করা। অ্যালোভেরা জেল, কোকম্বর জেল, রোজ ওয়াটার ত্বচা শীতল দিয়ে। ঘর উপায়ে কাকুড়ি রস, চন্দন, তরভুজ পেস্ট ত্বচা শীতলতা ও সতেজতা দিয়ে। মনে রাখত, কোণী ফেস প্যাক লগাইবা অপেক্ষা ঠিক্রে সানস্ক্রিন ইউজ কলে ত্বচার রক্ষণাবেক্ষণ বহু ভালরে হয়ে পড়ব। এইটা হি ত্বচার বডিগার্ড। গ্রীষ্মরে কেশর যত্ন কেমতি নেবা সে বিষয়ে টিকে আলোচনা করা। অনেক ভাবন্তি গ্রীষ্মরে কেবল ত্বচার সমস্যা হুয়ে, কিন্তু কেশ মধ্যে বহু প্রভাবিত হয়ে থাকে। সূর্যকিরণ, ঝাল ও ধূলি কেশকু শুষ্ক করে দিয়ে। স্ক্যাল্পর ঝাল ও স্ক্যাল্প অয়েল জমি ড্যান্ড্রফ বড়াই থাকে। তাহলে আমি কেশ পাই কোন করা? সপ্তাহকে 2-3 থর মাইল্ড শ্যাম্পু করা। আর ভিজা চুটি কু কেবেবি জোরে কুণ্ডাইবানি। কন্ডিশনার লগাইবা, সিরম লগাইবা, পর্যাপ্ত পরিমাণর প্রোটিন, আয়রন, ভিটামিন যুক্ত খাদ্য বি খাইবা। বাহারকু গলে টোপি, ছতা বা স্কার্ফ নিশ্চয় ইউজ করা। এবে আমি কথা হবা কেশ ঝড়িবার কারণ। পানি কম পিইবা, অধিক স্ট্রেস, অনিয়মিত নিদ, পৌষ্টিক খাদ্যর অভাব, এসব প্রথমে কেশ ঝড়িবার আমি মূল কারণকু খোঁজিবা। তাহলে যাই তার প্রতিকার আমি ভালরে করে পারিবা। জলর গুরুত্ব আর ডিহাইড্রেশন উপরে আমি কথা হবা। গ্রীষ্ম ঋতুর সবুঠার বড় শত্রু হচ্ছে ডিহাইড্রেশন। আম শরীরের প্রায় 60% জলরে তৈরি। ঝাল ও পরিশ্রা মাধ্যমে এই জল বাহারকু চালি যায়। ডিহাইড্রেশনর লক্ষণ হল শোষ লাগিবা, মুন্ড বিন্ধা, দুর্বলতা, মুন্ড বুলাই হবা ও পরিশ্রা কম হবা। তো সেইপা আমি কোণ করুছু? পইড় পানি, লেম্বু পানি, ওআরএস, ঘোল দহি, লসি এসব আমি আজিকালি পিইপারিবা। এটি আমি গোটে পুরোনা কথা উপরে আলোচনা করিবা। আমি যেতবেলে বহুত পুরোনা জমানারে ট্রেডিশনাল ড্রিঙ্ক হিসাবে বেলপণা, টঙ্ক তোরাণি, মাঠিয়া পানি, ছতুয়া সরবত, দহি পখাল, আম্বপণা স্বাস্থ্য আউ সৌন্দর্যর রক্ষা কবচ লা। সমস্তে নিজের জীবনশৈলী অনবরত ভাবে আকু ব্যবহার করুলে। এই জলীয় জিনিস সবু আমাকে বহু সাহায্য করুলা। কিন্তু আজি ডেট্রে আমি তাকে হাইড্রেশন নাঁরে বহু হাল্লা করুছু। আমি সেই পুরোনা দিনক মনে পকাই যদি তাকে নেইপারিবা, তাকে ঠিক্রে পিইপারিবা ইয়া খাইপারিবা, তাহলে সেটা আমপাই বহু উপযোগী হব। খাদ্য ও পোষণ বিষয়ে কথা হবা। গ্রীষ্মরে আম খাদ্য হালুকা, সহজ পাচ্য আ পৌষ্টিক হওয়া দরকার। কাকুড়ি, তরভুজ, খরভুজ, লেম্বু, আম্ব, কদলী, সালাড, তাল, লিচু এমিতি সবু আমি খাইপারিবা। জঙ্ক ফুড, অত্যধিক তেলিয়া খাদ্য, অত্যধিক মশলা খাদ্য আ কার্বোনেটেড সফট ড্রিঙ্ক যেতে হব অ্যাভয়েড করলে ভালো। বহু সময় বহু প্রশ্ন আসে, মু তো ঘরে রুচি, মোরে সানস্ক্রিন কোন দরকার? কিন্তু মোবাইল ফোন, কম্পিউটার আউ ঝরকা দিয়ে আসুথিবা আলোক আম ত্বচা পাই মধ্যে বহুত প্রভাব পকাই থাকে। সেইপা সানস্ক্রিন ইউজ করাটা বহু জরুরি। আউ গোটে ভুল ধারণা হল, থরে সানস্ক্রিন লগাই দিয়ে আমি দিনপাই ভুলে যাব। কিন্তু একচুয়ালি সেমতি নুহে। সানস্ক্রিন কু ବାରମ୍ବାର ୟୁଜ୍ କରିବାକୁ ପଡ଼େ। ଆମେ କେତେ ଖରାରେ ବାହାରୁଛୁ ଆଉ କୋଉ ସମୟରେ ବାହାରୁଛୁ ତା ଉପରେ ଏଇଟା ଡିପେଣ୍ଡ କରେ। ୱାଟର ପାର୍କ, ସମୁଦ୍ର ଆଉ ନଦୀ କୂଳରେ ଖରାରେ ବୁଲିବା ଦ୍ୱାରା ସନ୍ଟ୍ୟାନ୍ ଅଧିକ ମାତ୍ରାରେ ଦେଖାଯାଏ। ତେଣୁ ସନ୍ସ୍କ୍ରିନ୍ ପର୍ଯ୍ୟାପ୍ତ ପରିମାଣରେ ଲଗେଇ ପାଣି ସହ ଖେଳିବାର ମଜା ନିଅନ୍ତୁ, ନହେଲେ ସେ ଟ୍ୟାନିଂ ବହୁତ ଦିନ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆପଣଙ୍କୁ ହିଁ କଷ୍ଟ ଦେବ। ଗ୍ରୀଷ୍ମ ଋତୁରେ ବିୟୁଟି ଟ୍ରିଟମେଣ୍ଟ କ'ଣ କରିବେ ତା ଉପରେ ବି ବହୁତ ପ୍ରଶ୍ନ ଆସେ। ଖରାଦିନେ ଆମେ କ୍ଲିନ୍ ଅପ୍ ବା ମାଇଲ୍ଡ ଫେସିଆଲ୍ ପ୍ରଡକ୍ଟ ୟୁଜ୍ କରି ଫେସିଆଲ୍ କରିପାରିବା। ହାଇଡ୍ରେଟିଂ ଫେସିଆଲ୍ କରିପାରିବା, ଆଲୋଭେରା, କାକୁଡ଼ି, ଫ୍ରୁଟ୍ ଜୁସ୍କୁ ବେସ୍ କରି ଯଦି କିଛି ଫେସିଆଲ୍ କରିପାରିବା ତାହେଲେ ବହୁତ ଭଲ। ଯଦି ସ୍କିନ୍ରେ ସନ୍ବର୍ନ ବା ସନ୍ଟ୍ୟାନ୍ ଅଛି, ଯଦି ସ୍କିନ୍ ସେନ୍ସିଟିଭ୍ ଅଛି ବା ସନ୍ବର୍ନ ଅଛି, ବ୍ଲିଚ୍ ବା କେମିକାଲ୍ ପିଲ୍ ପରି ଟ୍ରିଟମେଣ୍ଟ କରନ୍ତୁ ନାହିଁ। ବାହାରକୁ ଯଦି ଯାଉଛନ୍ତି ହାତ ଗୋଡ଼ରେ ମଧ୍ୟ ସନ୍ସ୍କ୍ରିନ୍ ଲଗାନ୍ତୁ, ମେକଅପ୍ ଲାଇଟ୍ କରନ୍ତୁ, ହାଇଡ୍ରା ବେସ୍ଡ ପ୍ରଡକ୍ଟ ୟୁଜ୍ କରିବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରନ୍ତୁ। ଫେସ୍ରେ ମିଷ୍ଟ ନିଶ୍ଚୟ ଲଗାନ୍ତୁ। ୱାଟର ପ୍ରୁଫ୍ ମେକଅପ୍ କୌଣସି ପ୍ରଫେସନାଲ୍ ଆର୍ଟିଷ୍ଟ ପାଖରୁ କରନ୍ତୁ ଯଦି ନିଜର ଆପଣଙ୍କର କୌଣସି ଫଙ୍କସନ୍ ଅଛି ବା ବହୁତ ଦରକାର ଅଛି। ତ ଗ୍ରୀଷ୍ମ ଋତୁ ଆମକୁ ଜଣାଏ ଯେପରି ଗଛ ପାଣି ପାଇଲେ ସବୁଜ ରହେ, ସେପରି ଆମର ଶରୀର ଯତ୍ନ ପାଇଲେ ସୁସ୍ଥ ଓ ସୁନ୍ଦର ରହିବ। ଗ୍ରୀଷ୍ମକାଳ ସନ୍ଧ୍ୟାରେ ମଲ୍ଲି ଜୁଇର ବାସ୍ନାରେ ଆଗରୁ ଆମ ଅଗଣା ସବୁ ଭରି ଯାଉଥିଲା, ମନକୁ ସତେଜ ଓ ଶାନ୍ତ କରୁଥିଲା। ଆଜି ଦିନରେ ତାକୁ ଆମେ ଏରୋବା ଥେରାପି ନାଁରେ ବଟଲରେ ଭରି ବ୍ୟବସାୟ କରୁଛୁ। ଗ୍ରୀଷ୍ମ ଋତୁରେ ଚନ୍ଦନର ଉପଯୋଗ ବହୁତ ପରିମାଣରେ ହେଉଥିଲା। ଚନ୍ଦନ କେବଳ ଧାର୍ମିକ ନୁହେଁ, ଏହା ତ୍ୱଚାକୁ ଶୀତଳତା ମଧ୍ୟ ଆଣିଦିଏ। ଆମର ମହାପ୍ରଭୁ ବି ଏଥିରୁ ବାଦ ଯାଇନାହାନ୍ତି। ଆଉ ପଖାଳ ଆମର ପ୍ରିୟ ଖାଦ୍ୟ, ଏହା ଏକ ପ୍ରୋବାୟୋଟିକ୍ ଖାଦ୍ୟ ଯାହା ପେଟକୁ ସୁସ୍ଥ ରଖେ ଆଉ ଖରାଦିନ ପାଇଁ ଅମୃତ ତୁଲ୍ୟ। ପେଟ ଖୁସି ତ ଶରୀର ଖୁସି, ଶରୀର ଖୁସି ତ ମୁହଁ ମଧ୍ୟ ଖୁସି। ହିଟ୍ ଷ୍ଟ୍ରୋକ୍ ଠାରୁ ଆମେ ସୁରକ୍ଷା କେମିତି ପାଇବା? ସମର ସିଜନର ଗୋଟେ ଗୁରୁତର ସମସ୍ୟା ହେଲା ହିଟ୍ ଷ୍ଟ୍ରୋକ୍। ତାର ଲକ୍ଷଣ ହେଲା ଅଧିକ ଜ୍ୱର, ମୁଣ୍ଡବିନ୍ଧା, ବାନ୍ତି, ମୁଣ୍ଡ ବୁଲେଇବା ଆଉ ଅଚେତ ହୋଇଯିବା। ତାର ପ୍ରତିରୋଧ ହେଲା ସକାଳ 11:00 ଅପରାହ୍ନ 4:00 ପର୍ଯ୍ୟନ୍ତ ଖରାରେ ଆମେ ବାହାରିବାନି। ହାଲୁକା ରଙ୍ଗର ସୂତା କପଡ଼ାର ଡ୍ରେସ୍ ପିନ୍ଧିବା, ଟୋପି, ଛତା, ସନ୍ଗ୍ଲାସ୍ ଆଉ ସନ୍ସ୍କ୍ରିନ୍ ନିଶ୍ଚିତ ଭାବରେ ବ୍ୟବହାର କରିବା। ଯଦି କାହାର ସନ୍ଷ୍ଟ୍ରୋକ୍ ହୋଇଛି ତାକୁ ତୁରନ୍ତ ଛାଇ ଜାଗାକୁ ନେଇ ପାଣି ଦେବା ଆଉ ଡାକ୍ତରଙ୍କ ପରାମର୍ଶ ମଧ୍ୟ ନେବା। ସୁନ୍ଦର ତ୍ୱଚା ଓ ସୁସ୍ଥ କେଶ କେବଳ କ୍ରିମ୍, ତେଲ, ଶାମ୍ପୁ, କଣ୍ଡିସନରରେ ଆସେନି, ସେଥିପାଇଁ ଦରକାର 7-8 ଘଣ୍ଟାର ନିଦ, ନିୟମିତ ଯୋଗ ବ୍ୟାୟାମ, ଧ୍ୟାନ, ସକାରାତ୍ମକ ଚିନ୍ତାଧାରା, କାହିଁକିନା ଷ୍ଟ୍ରେସ୍ ବଢ଼ିଲେ କେଶ ଝଡ଼େ ଆଉ ତ୍ୱଚା ମଧ୍ୟ ନିଷ୍ପ୍ରାଣ ଦେଖାଯାଏ। ଗ୍ରୀଷ୍ମ ଋତୁ ଆମ ପାଇଁ ଏକ ପରୀକ୍ଷା ଭଳି, କିନ୍ତୁ ଠିକ୍ ଖାଦ୍ୟ, ପର୍ଯ୍ୟାପ୍ତ ପାଣି, ନିୟମିତ ଯତ୍ନ ଓ ସଚେତନତା ଦ୍ୱାରା ଆମେ ଏହି ଋତୁକୁ ସୁସ୍ଥ ଭାବରେ ଉପଭୋଗ କରିପାରିବା। ମହଙ୍ଗା କ୍ରିମ୍ ନୁହେଁ, ପର୍ଯ୍ୟାପ୍ତ ପାଣି ହେଉଛି ସବୁଠାରୁ ଭଲ ବିୟୁଟି ପ୍ରଡକ୍ଟ। ସୁସ୍ଥ ଶରୀର, ସୁନ୍ଦର ତ୍ୱଚା ଓ ସୁନ୍ଦର କେଶ, ଏ ତିନୋଟିର ଚାବିକାଠି ଆମ ଦୈନନ୍ଦିନ ଅଭ୍ୟାସରେ ଲୁଚି ରହିଛି। ଆମକୁ ବହୁତ କିଛି କରିବା ଦରକାର ନାହିଁ, ଟ୍ରାଡିସନାଲ୍ ଜୀବନଧାରାକୁ ବେସ୍ କରି ଟିକେ ସାବଧାନ ହୋଇଯିବା, ଏ ଗ୍ରୀଷ୍ମ ଦିନଟା ବି ଭଲରେ କଟିଯିବ। ସୁସ୍ଥ ରହନ୍ତୁ, ସୁନ୍ଦର ରହନ୍ତୁ ଓ ସୁରକ୍ଷିତ ରହନ୍ତୁ।

শুনেদেলি বলরাম কথাচিত্রর এই গীতটি সুনিধি চৌহানক কণ্ঠরে, গীতরচনা সহজন অগ্রওয়াল, সঙ্গীত সচিন গুপ্তা। আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর শুণুচার গীতটি হিন্দি কথাচিত্রর গীত। এথর কথাচিত্র জওয়ানি দিওয়ানির এই গীতটি শুণন্তু। দ্বৈত কণ্ঠরে গীতটি গাইছেন্তি অভিজিৎ সাওয়ন্ত এবং শ্রেয়া ঘোষাল, গীতরচনা সাবির আহমদ, সঙ্গীত সাজিদ ওয়াজিদ।

শুনন্তু আজি প্রচারিত হওয়া কথা কতটি কার্যক্রম সম্পর্কে সূচনা। অপরাহ্ন চারিটার শুনিপার সন্দেশ টু সোলজর্স রিলে করব আকাশবাণী দিল্লি কেন্দ্র। সন্ধ্যা পাঁচটা বাজে দুই মিনিটে লোকগীতের সম্পর্দা পরিবেশন করবে পূর্ণচন্দ্র মিশ্র এবং সাথী। পাঁচটা বাজে তিরিশ মিনিটে যুববাণীর খেল জগতের ভলিবল খেলাড়ি বিনয় অভিষেক পাড়ীঙ্ সাক্ষাৎকার। ছটা বাজে দশ মিনিটে ওড়িয়া লঘু সঙ্গীত। ছটা বাজে তিরিশ মিনিটে বিকাশ মন্ত্র রিলে করব আকাশবাণী কটক কেন্দ্র। সাতটা বাজে তিরিশ মিনিটে কৃষি সংসার কার্যক্রমের আধুনিক মাছ চাষ প্রণালী ও গ্রামীণ রোজগার এ সম্পর্কের অমিত প্রিয়দর্শনী সাক্ষাৎকার শুনে পারিবে।

আকাশবাণী সম্বলপুর আমার পরবর্তী কার্যক্রম সন্দেশ টু সোলজার্স রিলে করব কিছু সময়ের মধ্যে আকাশবাণী দিল্লি কেন্দ্র রূপ।

0: ଡିଜିଟାଲ ଇଣ୍ଡିଆ ଉପରେ ହେଉ, ଏହି ସମସ୍ତ ବ୍ୟବସ୍ଥା ନାଗରିକମାନଙ୍କ ମନରେ ଏହି ବିଶ୍ୱାସ ସୃଷ୍ଟି କରିପାରିଛି ଯେ ସେମାନେ ମଧ୍ୟ ରାଷ୍ଟ୍ର ନିର୍ମାଣର ଏକ ଅଂଶ। କେନ୍ଦ୍ରୀୟ ବଜେଟ୍ 2025-26 ଆୟକର ସ୍ଲାବ୍ ଏବଂ କର ଦରରେ କରାଯାଇଥିବା ବ୍ୟାପକ ପରିବର୍ତ୍ତନ ଯୋଗୁଁ ସମସ୍ତ କରଦାତାମାନଙ୍କୁ ଲାଭ ମିଳିଛି। ନୂତନ କର ପ୍ରଣାଳୀ ଅନ୍ତର୍ଗତ 12 ଲକ୍ଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ବାର୍ଷିକ ଆୟ ଉପରେ କୌଣସି ଆୟକର ଦେବାକୁ ପଡ଼ୁନାହିଁ। କର ପ୍ରଣାଳୀରେ କରାଯାଇଥିବା ସଂଶୋଧନ ଯୋଗୁଁ ଆୟକର ରିଟର୍ଣ୍ଣ ବା ଆଇଟିଆର୍ ଫାଇଲ୍ କରୁଥିବା ଲୋକଙ୍କ ସଂଖ୍ୟା ଆର୍ଥିକ ବର୍ଷ 2022 6.9 କୋଟିରୁ ବୃଦ୍ଧି ପାଇ ଆର୍ଥିକ ବର୍ଷ 2025 9.2 କୋଟି ହୋଇପାରିଛି। ନୂତନ ପିଢ଼ିର ଜିଏସ୍ଟି କର ବ୍ୟବସ୍ଥାକୁ ସରଳ କରିପାରିଛି। ଏପ୍ରିଲ 2026 ଜିଏସ୍ଟି ସଂଗ୍ରହ 2,42,000 କୋଟିର ରେକର୍ଡ ସ୍ତର ପର୍ଯ୍ୟନ୍ତ ପହଞ୍ଚିପାରିଛି, ଯାହା ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତର ସବୁଠୁ ଅଧିକ ସଂଗ୍ରହ ଅଟେ। ଏହି ସମ୍ପର୍କରେ ଚଳଚ୍ଚିତ୍ର ନିର୍ମାତା ଏବଂ ବିତରକ ସମୀର ଦୀକ୍ଷିତ କହିଲେ ଯେ ଜିଏସ୍ଟି ନରେନ୍ଦ୍ର ମୋଦି ସରକାରଙ୍କ ସବୁଠୁ ବଡ଼ ନୀତିଗତ ନିର୍ଣ୍ଣୟ।
1: ଆମ ଦେଶରେ ଜିଏସ୍ଟି ଲାଗୁ ହେବାର 10 ବର୍ଷ ହୋଇସାରିଛି ଏବଂ ଆମେ ପ୍ରଗତି ଦିଗରେ ଆଗେଇ ଚାଲିଛୁ।
0: ନରେନ୍ଦ୍ର ମୋଦି ସରକାର ଶାସନ ଏବଂ ନୀତିଗତ ବ୍ୟବସ୍ଥାରେ ପ୍ରଯୁକ୍ତି ବିଦ୍ୟାର ବ୍ୟାପକ ବ୍ୟବହାର କରିଛନ୍ତି। କେବଳ 22 ମାସରେ 5G ସେବା ଦେଶର ପ୍ରାୟ ସମସ୍ତ ଜିଲ୍ଲା ପର୍ଯ୍ୟନ୍ତ ପହଞ୍ଚିପାରିଛି। ଇଣ୍ଟରନେଟ୍ ଡାଟାର ମୂଲ୍ୟ 97% ହ୍ରାସ ପାଇଛି। ଭାରତ ନେଟ୍ ଯୋଜନା ଅନ୍ତର୍ଗତ 7,22,000 କିଲୋମିଟର ଅପ୍ଟିକାଲ ଫାଇବର କେବଲ୍ ସ୍ଥାପିତ କରାଯାଇଛି। ଭାରତ 6G ସେବା କ୍ଷେତ୍ରରେ ବୈଷୟିକ ନେତୃତ୍ୱ ଦିଗରେ ଦ୍ରୁତ ଗତିରେ ଆଗେଇ ଚାଲିଛି। ଏହି ଲକ୍ଷ୍ୟ ଧାର୍ଯ୍ୟ କରାଯାଇଛି ଯେ 6G ସେବା ସହିତ ଜଡ଼ିତ ବୈଷୟିକ ପ୍ୟାଟେଣ୍ଟରେ ଭାରତର ସହଭାଗିତା 10% ହେବ। ଏହି ପରିପ୍ରେକ୍ଷୀରେ ମହେନ୍ଦ୍ର ତିୱାରୀ କହିଲେ ଯେ ଡିଜିଟାଲ ଇଣ୍ଡିଆ ଦୂରଦୂରାନ୍ତ ଅଞ୍ଚଳରେ ରହୁଥିବା ଲୋକ ଏବଂ ସମାଜର ନିମ୍ନ ସ୍ତରରେ ଥିବା ନାଗରିକମାନଙ୍କ ଜୀବନରେ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ପରିବର୍ତ୍ତନ ଆଣିଛି।
2: ଡିଜିଟାଲ ଇଣ୍ଡିଆ ଆଉ ଚିନ୍ତାର ବିଷୟ ନୁହେଁ, ବରଂ ଏହା ଏକ ଯାତ୍ରା ଅଟେ। ଆମେ ପ୍ରତିଦିନ ଆଗକୁ ମାଡ଼ି ଚାଲୁଛୁ ଏବଂ ବିଶ୍ୱରେ ଏହା ପ୍ରମାଣ କରୁଛୁ ଯେ ଭାରତକୁ ଆଉ ହେୟ ଦୃଷ୍ଟିରେ ଦେଖିହେବ ନାହିଁ। ଡିଜିଟାଲ ହାଇୱେ ସମସ୍ତ ଅର୍ଥବ୍ୟବସ୍ଥାର ମେରୁଦଣ୍ଡ, ବିଶେଷ କରି ଆମ ଭଳି ବିକାଶୋନ୍ମୁଖୀ ଦେଶ ପାଇଁ।
0: ବିଗତ 12 ବର୍ଷ ମଧ୍ୟରେ ମୋଦି ସରକାର ଦେଶର ବିକାଶର ସ୍ୱପ୍ନକୁ ସାର୍ଥକ କରିବା ପାଇଁ ବୃହତ୍ ମାତ୍ରାରେ ପ୍ରୟାସ କରିଛନ୍ତି ଏବଂ ଲୋକକଲ୍ୟାଣକାରୀ ଯୋଜନାର ଲାଭ ପ୍ରତ୍ୟେକ ବ୍ୟକ୍ତି ପର୍ଯ୍ୟନ୍ତ ପହଞ୍ଚାଇବାରେ ବିଶେଷ ଦୃଷ୍ଟି ଦେଇଛନ୍ତି। ଇଜ୍ ଅଫ୍ ଲିଭିଂ ବର୍ତ୍ତମାନ କେବଳ ଏକ ନାରା ନୁହେଁ, ବରଂ ସରକାରଙ୍କ କାର୍ଯ୍ୟପ୍ରଣାଳୀର ମୂଳମନ୍ତ୍ର ପାଲଟିଛି। ଏନ୍ଡିଏ ସରକାରଙ୍କ 12 ବର୍ଷ ପୂର୍ତ୍ତି ଅବସରରେ ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର ଦ୍ୱାରା ପ୍ରସ୍ତୁତ ବିଶେଷ କାର୍ଯ୍ୟକ୍ରମ 12 ବରଷ ଭରିଛି ହସ, ଉପସ୍ଥାପନା ଅଭିଷେକ ଶର୍ମା, ସମ୍ପାଦନା ସୌଭାଗ୍ୟ କୁମାର ରଥ।
3: ଆଜ ଶୀତଳ ଷଷ୍ଠୀ ରୁଦ୍ଧେ
4: ମୁଇଁ ବୟକୁଣ୍ଠ
3: ଆର୍ ମୁଇଁ କଳ୍ପନା
4: ସବୁ ଚାଷୀ ଭାଇ ବହିନମାନଙ୍କୁ
3: ଜୁହାର ଜନଉଛୁ।
4: ମାମି କେନ୍ତା ଲାଗୁଛି ଆଜ?
3: ଓ ନାଇଁ କହନ, ପଡ଼ା ପାଟକି ପୁରା ଯେନ୍ ଗହ ମହମ ଯେ ଗଜ ଗଜେଇ ଯାଉଛି ରେ ବାବୁ।
4: ତମର ଘରକେ କେତେ କୁନୁଆ ଆଇଛନ୍?
3: କୁନୁଆ କାଏଁ ପୁରା ଭର୍ତ୍ତି ହେଇଛନ୍, କାଁ କରବୁ? ଏ ଦେଖୁ ନୂଆ ପାତି ବଇଲା ବେଲକେ ବୈଠକିକେ ଘାଇନା ଆଇଲେ ଆର କଥାବାର୍ତ୍ତା ଟିକେ ହେଇ ହଉଛେ।
4: ହଁ ପରେ ନାନୀ, ଆମର ଘରେ ବି ହେନ୍ତା।
3: ହଁ ଯେ କାଁ ବୋଲଥିଲି କି,
4: ହଁ
3: ଏ ଦେଖ ଆଜିର ସମିଆଟା ଶୀତଳ ଷଷ୍ଠୀ ବୋଇଲେ କାଣା ଜାଣିଛୁ କେ? ଆମର ବର୍ଷା ରାନୀ କିନି ବର୍ଷା ରାନୀ ଆସିଥିସି ଆର ଆମର ଧରତୀ ମାତାକେ ଟିକେ ଶୀତଳ ଦେଇକରି ଥିସି। ଯେନ୍ତା ହେଲେ ବି ଅଛରେ ଅଧେ ବର୍ଷା ହେଇକରି ବୋଲଛୁ ଆମର ଧରତୀ ମାତା ଶୀତଳ ହେଇଥିସି।
4: ହଁ ଆର ଗୋଟେ କଥା ନାନୀ, ଏ ଶୀତଳ ଷଷ୍ଠୀ ଯାଉନ୍ ସାର୍, ଚାଷବାସ କେ ବି ଆମର ଚାଷୀ ଭାଇ ମାନେ ଏଟା ମୂଲ କରସନ୍
3: ହଏ
4: ନାଇଁ?
3: ଇ ସମିଆନ ଚାଷୀ ମାନେ କ୍ଷେତ କେ ଜୁତା ଜୁତି ବିହନ ସଜ ବତର ଆର ଖତ ସାର ଉଷୋ ବତର ବତରେ ରଖିଥିସନ୍।
4: ଆର ଶୀତଳ ଷଷ୍ଠୀ ଟା ନାନୀ,
3: ହଁ
4: ଚାଷୀର ମନ କି,
3: ହଁ
4: ନୂଆ ଚାଷ ଲାଗି ନୂଆ ଆଶା ନୂଆ ସପନ ବି ଆନିଦେସି।
3: ଆର ଗୋଟେ କଥା ହଉଛେ ଜାଣିଛୁ କି ନି,
4: କାଣା ନାନୀ?
3: ହିନ୍ଦୁ ପୁରାଣ ହିସାବେ ଆମର ଯେନ୍ ଭଗବାନ ଶିବ ନାଏ ଅଛନ୍ ଗେ, ପ୍ରକୃତିର ଅଧିପତି ଆର ମାତା ପାର୍ବତୀ ହଉଛନ୍ ଶକ୍ତିର ପ୍ରତୀକ। ହଁ ଆଉ ଇ ଦୁହି ଦେବଦେବୀଙ୍କର ବିହା ପ୍ରକୃତି ଆଉ ଶକ୍ତିର ମହାମିଲନ୍ କେ ସୂଚିତ କରସି। ଆର ଚାଷବାସ ବି ଆମର ଯେନ୍ প্রকৃতি উপরে নির্ভর করুথবার লাগি নেই কে আমার চাষী ভাই বহন মানে এই পরব কে ভক্তি আর শ্রদ্ধার সঙ্গে পালন বি করসন।
4: হেতির লাগি তো নানি এই শীতল ষষ্ঠীটা খালি গোটে ধার্মিক উৎসব নুহি
3: নাই,
4: এটা কৃষি আর গ্রামীণ আমার এই গ্রামীণ জীবন সঙ্গে বরকস জুড়ি হইতিবার গোটে বড় পরব নেই কে।
3: হেটা তো সত কথা যে এন্তা কথাবার্তা হউতলে বলচু গুটে উতারু গুটে সুর পড়ুথবার কথা হউ তুমা যে শীতল ষষ্ঠী কথা সরবা বলচু হ্যাঁ বেলে এছেনকা ইজেন সবু পরিবর্তন লাগি রহিছে গা দেখ পায়েন পা খায়েত উপরে যেনটা বি আমি এন্তা পরিবর্তন কে দেখলা বেলকে আমার চাষ বাস্তি গলে আমি যেন খালি ধান চাষ করুচু ধান বদলে আউ কানা কানা যেন কর্মা বলি গুটে মন করসু নেই কে বেলে এন্তা সবু অছে খায়েত পায়েন উপরে আমার আজির আমার তৃপ্তি বহেন হ্যাঁ সে তো আসিছন এদি আজ্ঞাঙ্কু ধরি করি বেলে কহুতুলে যে আগরু শ্রী অন্ন বলি করি যেন অছে সেথির উপরে আজি আজ্ঞাঙ্কর সঙ্গে কথাবার্তা হেবে বলি
4: বেলে আমি শুনমা সেনে
3: আমি শুনু
4: শুনু সেনে নানি।
5: আমার অঞ্চল থি আমি 90 ভাগ চাষী তো আমার মুখিয়া ফসল ভাবে ধান চাষ করিথিসু তো আজ আমি আমার বৈঠকি থি জানমা শ্রী অন্ন চাষ বাবদে ই বাবদে আমকু কহেবার লাগি আসিছন কৃষি বিজ্ঞান কেন্দ্র সোনপুর নু বরিষ্ঠ বৈজ্ঞানিক তথা কেন্দ্রর মুখ্য ডক্টর বিশ্বরঞ্জন পটনায়ক। আজ্ঞা জুহার, আমার বৈঠকি কে আপনাকু স্বাগত। হেলে আজ্ঞা, আমি পহেলা আপনকর নু জানমু ই শ্রী অন্ন চাষটা কাণায়।
6: দেখন্তু শ্রী অন্ন চাষ কইলে বর্তমান আমার যেতে সব মিলেট ক্রপ হচ্ছে আপনার বর্তমান যেমনি জলবায়ু আমার হচ্ছে পরিবর্তন এক মুখ্য সমস্যা হয়ে যাই তেণু সেথিপাই সুস্থ ভবিষ্যৎ গঠন করা এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করা পড়ব তেণু পুষ্টি শস্যর যে সুপরফুড ভাবে গুরুত্ব এবং কৃষক মানক সমৃদ্ধি উৎস ভাবে দর্শাই পুষ্টি শস্যক শিয়ন্ন ভাবে মধ্যে আখ্যা দিয়া যাইছে। এই যে পুষ্টি শস্যক সাধারণত আমি দুই ভাগে বিভক্ত করছু, গোটি হেলা মুখ্য পুষ্টি শস্য এবং লঘু পুষ্টি শস্য। মুখ্য পুষ্টি শস্য গোটি হচ্ছে জহ্না এবং বাজরা কু বিবেচনা করা যায় এবং লঘু পুষ্টি শস্য যেগুড়িক সুয়া কাঙ্গু কোদো ক্ষীরা মান্ডিয়া চিনা এবং বিল সুয়াকু বিবেচনা করা যায়। তেণু পুষ্টি শস্যর উপাদেয়তা এবং প্রচার প্রসার পাই সারা ভারতবর্ষের আপনি জাঁচান যে আন্তর্জাতীয় পুষ্টি শস্য 2023 মশিয়া পালন করা হয়েছিল তেণু ওড়িশা সরকারের পুষ্টি শস্যর প্রচার প্রসার পাই প্রতিবর্ষর মানবসাকু যে প্রথম গুরুবার মান্ডিয়া দিবস রূপে আমি পালন করি তেণু পুষ্টি শস্যর আমার কতগুড়িক না রয়েছে সেগুলিকে আপনার জাঁড়ি রাখতু তার ইংলিশ না মধ্যে অছি মু কই দউছি মান্ডিয়া যোটা কি রাগি কহতি এবং ফিঙ্গর মিলেট কহতি এবং জ বা জহ্না যোটা কু আমি সরগম বিল ইংলিশ রে কহু আর গোটে হচ্ছে বাজরা যোটা কি পল মিলেট বিল মধ্যে কহু সেমতি আপনার সুয়া বা কুটকি মধ্যে কহতি তাকু লিটল মিলেট কহতি এবং কাঙ্গু ফক্সটেল মিলেট কোদো কোদো মিলেট ইংলিশ না তার তেমন এইভাবে ভাবে আমি পুষ্টি শস্যর কু আমি চাষ করুছু আমার যে চাষী ভাই মানু কহুছু যে আপন মানে যাহার আট জমি অছি ধান বদলরে যদি আপনি এই চাষ গুড়িক করুছেন তাহলে অধিক লাভবান হবে এবং পুষ্টি শস্য মধ্যে আপনাকে মিলিব।
5: তাহলে আজ্ঞা ইনু আপন যেন কহিলে এই সব শস্যকে আমি পুষ্টি শস্য কহিতে
6: আজ্ঞা দেখুন এথিরে আপনার ধান অপেক্ষা বা অন্য যে সিরিয়াল ক্রপ অপেক্ষা এথিরে অধিক পরিমাণের পুষ্টিসার রয়েছে তেণুকরি আমি একে পুষ্টি শস্য বলে কে আপনার জাঁচান যে বহু পুরাতন কালর আপনার যে আদিবাসী বহুল অঞ্চলের কোরাপুট কুহতু আপনার সেপটে মালকানগিরি কুহতু আপনার এপটে গঞ্জাম এটি আপনার বহুল মাত্রায় লোক করতে এবং তাকে মধ্যে নিজ খাদ্য রূপে সে গ্রহণ করতে
5: বেলে ইহাদে আমার এই ওড়িশা থি কেতে হেক্টর জমি থি আও কেন কেন জায়গা নু এই পুষ্টি শস্য চাষ করা যাচ্ছে
6: দেখুন বর্তমান ওড়িশারে প্রায়ত 75,000 হেক্টর জমির পুষ্টি শস্য চাষ হচ্ছে তা দেহে কেবল মান্ডিয়াটা প্রায়ত আমার 86% জমি চাষ করা যায় সুবর্ণপুর জেলার ପୃଷ୍ଟିଶସ୍ୟ ଚାଷର ପୁନରୁଦ୍ଧାର ପାଇଁ ବର୍ତ୍ତମାନ